0: हरि भानु शशि भूमि पुत्र बुधश्च गुरुश्च शुक्र शनि राहु केतव कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्।
1: শ্রোতাবন্ধু, পরিবেশকু নেই এবে সবুঠি চর্চা, সবুঠি আলোচনা। আম পরিবেশ দিনকু দিন প্রদূষিত হেউছি। স্বচ্ছ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে রহিবাকু সমস্তে পছন্দ করিথান্তি। হেলে যানবাহনর বহুল ব্যবহার, কলকারখানারু নির্গত বর্জ্যবস্তু ও ধূয়া, বর্ধিত জনসংখ্যা, এইভাবে অনেক কারণরু আম পরিবেশ প্রদূষিত হেউছি। একথা সমস্তে মনে রাখিবা নিহাতি আবশ্যক যে পরিবেশকু স্বচ্ছ ও সুন্দর রাখিবা দিগরে সমস্তঙ্কর দায়িত্ব রয়েছে। যদি প্রত্যেক মানুষ তার নিজ পরিবেশকু স্বচ্ছ ও সুন্দর রাখিবাকু প্রয়াস জারি রাখে, তেবে অনেকাংশে সমগ্র বিশ্বর পরিবেশ সুস্থ, সুন্দর ও স্বচ্ছ হয়ে যাব। শ্রোতাবন্ধু, এবে কিছু বর্ষ হব অনুভব করা যাচ্ছে ভূতলর জলস্তর কমি কমি যাচ্ছে, নলকূপ মানকৰ আবশ্যক মুতাবক পানি বাহারু না। বিজ্ঞ ব্যক্তিমানে আশঙ্কা কলে এথিপ্রতি মানুষ যদি সচেতন ন হুয়ে তেবে দিন আসিব মানুষ সহ অন্য জীবজন্তু মানে মধ্য পানি মুন্দায় পাই ডহল বিকল হেবে। সেথিপাই এবে জল সংরক্ষণ উপরে খুব গুরুত্ব দিয়া যাচ্ছে। যেতিকি আবশ্যক সেতিকি পানি বিনিযোগ করিবাকু সমস্তঙ্কু বুঝা যাচ্ছে। তেবে আজি প্রভাতরে এই জল সংরক্ষণকু নেই আসন্তু শুনিবা কোন কহন্তি পরিবেশবিদ সুকান্ত কিশোর মহান্তি।
2: জল হি জীবন, পৃথিবী জল ধারণ করিথিবারু

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লেখিবে। আজি পাই এতিকি, নমস্কার।
1: শেষ হলো প্রভাত পরিক্রমা, প্রযোজনা করেছিলে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনারে থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুনন্তু অগ্রে বহ্নি পৃষ্ঠে ভানু রাত্র চিবুক সমর্পিত জানুহ, আলোচনা করিছন্তি ডক্টর শরৎচন্দ্র পরিডা।
2: অগ্রে বন্যে পৃষ্ঠে ভানু রাত্র উচুবুক সমর্পিত জানু, এ শোকটির অর্থ হচ্ছে হাতরে পয়সাটি নথিবা ভিকারি বা সন্ন্যাসী শীত লুগা নথিবারু নিয়া পাখরে চিপি চাপি বসি নিয়া পুয়ে, দিনরে খরারে বসি শীত দাউরু নিজ দেহকু রক্ষা করে, রাতিরে দুই জঙ্ঘ মধ্যরে মুন্ড গুঞ্জি ওঠ রখি কাল অতিবাহিত করে, ভিক্ষা পাত্র নথিবারু সে হাত পাতি আঞ্জুড়ে ভিক্ষা নিয়ে ও সেথিরে ক্ষুধা নিবারণ করে, ঘর নথিবারু সে বিচরা গছ তলে বাস করে, তথাপি তার হৃদয় অপূর্ণ আশার বন্ধনরে বন্দী হয়ে পড়ে রয়েছে। এই শ্লোকটির পৃষ্ঠভূমি হেউছি আদি শঙ্করাচার্য তীর্থযাত্রার কাশী যাইতিলে। এই অবসরের জনে বৃদ্ধ সংস্কৃত ব্যাকরণ অভ্যাস করুথিবার দেখি শ্রী শঙ্করাচার্য দুঃখিত হইতিলে। পরিণত বয়সরে আধ্যাত্মিকতা হৃদবোধ ন করি সাংসারিক অভিলাষ পোষণ করিবা হাস্যাস্পদ, তেণু পার্থিব কামনা বাসনরে আসক্ত মানব জাতিকু মোহনিদ্রারু উঠাই আত্মাভিমুখ করিবা পাই ভজগোবিন্দম রচনা কলে। এহা বেদান্ত দর্শন সম্বলিত ভক্তিমূলক একত্রিশ শ্লোক বিশিষ্ট এই রচনা আত্মসচেতন সাধক পাই এক হস্তপুস্তক, বিষয় বিষাদময় জীবনর মিথ্যা মূল্যবোধ ও মনোবিকার এথিরে সরল ভাষায় চিহ্নাই দিয়া যাইছে। গোবিন্দ ভজন একমাত্র মুক্তি পথ, শ্লোকটি ভজ গোবিন্দমর ষোল নম্বর শ্লোক ও এহা শ্রী শঙ্করাচার্যঙ্কর শীর্ষ হস্তামূলক দ্বারা মাত্রা ছন্দসরে রচিত। কামনা পূরণ জীবনর লক্ষ্য নুহে, জীবনর লক্ষ্য হচ্ছে পুরুষার্থ চতুস্তয় যথা ধর্ম অর্থ কাম ও মোক্ষর সাধন, মূলরে ধর্ম রহি অর্থ ও কামকু নিয়ন্ত্রণ কলে জীবন মুক্তি পথরে গতিশীল হুয়ে, কর্মরে কামনা নথাই নিস্পৃহতা বৈরাগ্য নির্লিপ্ততা আধ্যাত্মিকতার স্পর্শ থিলে তা নিষ্কাম কর্ম, আশা কামনার ভৌণী জীবনর জ্যোতি, কিন্তু আশা দুরাশা হলে রাক্ষসী পালটি যায়, অজ্ঞজন কামনাকু পোষে নিজর দিব্য আত্মা ও পরমাত্মাকু ভুলি যায়, এহাই মনিষর শোচনীয় স্থিতি ও বিরোধাভাস। মনিষর অন্তকরণরে বহু জন্মর বাসনা পরস্ত পরস্ত নেশি হয়ে রয়েছে, কর্ম মাধ্যমে চিত্ত শুদ্ধ করি পার্থিব জগতরু ঊর্ধ্ব চেতনাকু উঠি পারিলে নরজন্ম সার্থক হুয়ে, অন্যথা মায়ামোহর গর্তরে পড়ি কর্ম ক্লেশরে পীড়িত হওয়া কেবল সার হুয়ে, কামনা তুষ্ণারে পরিণত হলে জীবন যন্ত্রণা আরম্ভ হুয়ে। তৃষ্ণাত্যাগ এক নিরন্তর সাধনা, তৃষ্ণাত্যাগ পছরে ধর্ম দর্শন ও মনস্তত্ব রয়েছে, আকর্ষণীয় পদার্থ আমকু টাণে না আমি স্বত টাণি হয়ে যাও, তৃষ্ণা মনিষর অধীন না মনিষ তৃষ্ণার অধীন, এইভাবে মৌলিক প্রশ্ন ভিতরে সাধনার প্রেরণা মিলিথায়। জীবনর উচ্চতর দর্শনরে মনকু প্রশিক্ষিত উদ্বুদ্ধ কলে ও হৃদয়কু শুদ্ধ নির্মল রখিলে কামর ত্যাগ সহজ হইথায়। মনর মোহ হি বন্ধন ও মোক্ষর কারণ, মনর মোহ ক্ষয় হলে মুখ্য মিলে, মনর নেতৃত্বে বিষয় উপভোগ করুথিবা ইন্দ্রিয় মানকু মনঠারু অসম্পৃক্ত বা পৃথক করে দেলে মন দূষিত হুয়ে নাই ও ইন্দ্রিয় মানে দুর্বল হয়ে যাতে,

ভাবি বনযাক্ষী বা পদ্মনয়নী সীতা গরুড়ঙ্কু চিন্তা কলে। চন্দ্রঙ্কু চাহি প্রশংসা করিবা পরিবর্তে তাঙ্কর গুরুপত্নী হরণ করিথিবা কলঙ্ককু মনে পকাইলে। চন্দ্র আউ সুখকর হেলা নাহি। একাকিনী সীতা বিহগ জোড়া বা পক্ষী যুগল দেখি পীড়া লাভ কলে। করট বা কুয়া দ্বারা জাত হইথিবা কোইলি কুহুস্বন করি ব্যাকুল দাতা হেলা, সে সান্ত্বনা দেই পারিলা নাহি। সখীমানে বুঝাইলে বলি রাজা বজ্রকু নডরিবারু শেষরে ইন্দ্রপদ লাভ কলে, তাঙ্কু বামন রক্ষা কলে। তুমি বিমনা হুও নাহি, অবশ্য প্রভু রামচন্দ্র তুমকু রক্ষা করিবে। ছান্দর এই অংশরে সীতাঙ্কর বিরহজনিত মানসিকতার চমৎকার বর্ণনা দেইছন্তি কবি উপেন্দ্র ভঞ্জ।

0: তৃপ্তি দাস এবং স্নিগ্ধারাণী কর। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্য প্রসারিত হচ্ছে। এটি কহি রাখুছু আজি রাতে 10:30 প্রচার করব শ্রোতাঙ্ক অনুরোধে হিন্দি কথাচিত্রর গীত। আকাশবাণী কটক আমার পরবর্তী কার্যক্রম গীত গীতিকা।
1: সাবিত্রী মো অফিস যাচ্ছি।
2: নিয়া এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে এত টাকা?
2: মু তো কহুছি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথি পে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: কম সুধারে লোন দরকার তাবি আপরে বাহ
5: ফসিলা অজনা আপনারু দূরেই রুহন্তু।
6: আরবিআই কহে
5: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: গীত গীতিকার সঙ্গীতময় পরিসরকু আপনমানকু সাদর স্বাগত। শ্রোতাবন্ধু, সুন্দর আমার এই পৃথিবী, সুন্দর আমার পরিবেশ, নানা জাতির ফুলরে পরিপূর্ণ আমার এই সুন্দর দুনিয়ার বগিচা, তাকু হি তো নেই সুন্দর আমার এই প্রকৃতি। প্রকৃতি রাণীর সৌন্দর্যের বিভোর ভাবপ্রবণ আমার এই মনীষ জাতি।

এই ফ্ল্যাগ পোস্ট পাখে সমস্ত একাঠি রুহ মু আপনকু অনুরোধ করিবি বন্ধুগণ আপন মানকু যদি কেহি জমি বিকিবাকু লোভ দেখায় আপন মানে তাকু পুলিশ রে দিয়ন্তু সেমানক মুখা।

0: এসব আপনাকে অন্য কিছু শিখাইছো কি কইছো ইন্সপেক্টর যাও অ্যারেস্ট করো এই আরে খুঁজো খুঁজো বলে কইছে হ্যাঁ বিমান ধর্মকে জিপে নিয়ে যাও বলো যাও বলো যাও আইসা এ প্রহসন বন্ধ না করে তুমি অ্যারেস্ট করিয়াকে বাধ্য হবে আন্ডারস্ট্যান্ড এই বড় যা হাতের কলা পতাকা
1: এই কলা পতাকা দেখুছন্তি এডিএম সাহেব এই কলা পতাকা নুহে কলা হান্ডির রূপ মন্ত্রী দেখন্তু এঠি এ মাটির স্বাধীনতা আসিনি ন্যায়ের ধ্বজা এ যায় উড়িনি এ যায় সাম্য মুক্তি শান্তির ত্রিরঙ্গ পতাকা উড়াই পারিনু আমি মুঠায় খাইবাকু ও পিইবাকু দাবি করি এঠি লোকে ইজ্জত মহত হরেই লাঞ্ছনা পাউছন্তি যেতে দিন এমানে সর্বহারা সেতে দিন স্বাধীনতা এমানঙ্কু টু দূরেই রহিছি আউ দূরেই রহিব
2: হইবে ঝিয়া দা কৌচি ঠিক কৌচি জমে জমে দিকিলে আমি সর্বশান্ত হইবা
3: যৌ কথা যৌ কাম করিবাকু কেহি সাহস করি নাই সে কাম আমো ঝিও করিবাকু যাউচি রে গোন্তিয়া
2: হাই হাই
3: আমি আমো ঝিও
0: জাতীয়তা বিরোধী কার্যকে বরদাস্ত করা যাব না নো নেভার সাথ হ্যান্ডকাপ হ্যান্ডকাপ নিয়ে যাও
3: দেখুছ এই কাগজ এই দেখো প্রমাণপত্র তম জাতীয়তার প্রমাণ ইয়ারি ভিতরে পোকরাজ পথর পাইবাকু কন্ট্রাক্টর মধুসূদন সামন্তরায় ও জননেতা ঘনশ্যামক ভলি এটি শহ শহ হাজার হাজার আত্মলোভী ভিড় ব্যবসায়ীঙ্ক ষড়যন্ত্র চালিছি পারিব তো তাঙ্কু অ্যারেস্ট কর
0: ইউ আর আন্ডার অ্যারেস্ট দেখুছ এই হাত করিকি
3: মতে হাত করি দেখুছ ইউ ফুল নে ভালো করে পড় দেখিনে দেখিনে এমিতি দলিল ও জমি হস্তান্তর করি হাজার হাজার লোক কেমিতি ভূমিহীন সর্বহারা পালটি গলেনি ইউ সি ইট কো ভাই মানে ইনকিলাব
4: জিন্দাবাদ জিন্দাবাদ
3: ইনকিলাব
4: জিন্দাবাদ জিন্দাবাদ
0: বলো না তুমি ভাবিছো মো হাতর খসে যাব
5: এবারে তখন মারি ধরে গন্তিয়া আরে পহরিয়া খবরিয়া আরে জানি এবারে ও ঝিওকু মারি দেলে কুলি করে দেলে।

পরবর্তী কথাচিত্র মেজর সাব, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, অনুরোধকারী শ্রোতা হেলি ডিহসাহি কাদুয়পড়া জগৎসিংহপুর প্রমোদ কুমার সাহু।

কথাচিত্র বীরচারা কণ্ঠদান করেছেন সোনু নিগম এবং লতা মঙ্গেশকর। অনুরোধকারী শ্রোতা হলে পদ্মিনী রায়, রাজেন্দ্র রায়, সৌম্য রঞ্জন রায়, ভূইবাস গোয়ামাল ভদ্রগ্রুপ।

ডেলি তুম পাদে অরপি নিজকু এতিনি দেবতা মোর এ সুন্দর গীতটিকে শুণাপ ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন মুনি রাণী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা মামালি কান্তল আঠগড়ু তেবে গীতটিকে গাই।

ডেলি তুম পাদে অরপে নিজক এতেনি দেবতা মোর এ সুন্দর গীতটিকে শুণবা ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন মুন্নি রাণী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা মামালি কান্তল আঠগড়ু তেবে গীতটিকে গাইছেন রাখাল মহান্তি এবং মিনতি রথ।

পরবর্তী কথাচিত্র হম সাথে কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি অনুরোধকারী শ্রোতা হলে টিকরা টাঙ্গি কটকরু মনস্মিতা সাহু এবং প্রীতিস্মিতা সাহু।

পরবর্তী গীত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কথাচিত্র তেজাব। অনুরোধকারী শ্রোতা হলে মহাসিংপুর বহুগ্রাম কটকরু বিজয় কুমার দাস এবং সস্মিতা দাস এবং নিয়ালি কটকরু লোরা মহান্তি। তেবে আপনার অনুরোধর গীত আপনার পাখে পৌঁছাই দেছি।

কথাচিত্র চকাভৌরি কণ্ঠশিল্পী মহম্মদ অজিজ অনুরোধকারী শ্রোতা হেলে দেওকাড়ি শঙ্খত্রাস কটকরু সুনীলকান্ত মহান্তি সিলু এবং আকৃতি।

0: କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ ହେଲ୍ପଲାଇନ 1930 ମନେ ରଖନ୍ତୁ। SBI ସଚେତନ ରୁହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু মৃদঙ্গ বাদ্য পরিবেশন করিছন্তি বুদ্ধিরাম মুদুলি এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: নারী মহল।

0: ଶୁଣିଲେ ନାରୀ ମହଲ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: প্রিয় শ্রোতা বন্ধু মান শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আপন মান এসএমএস অনুরোধর গীত চিরহরিত। শ্রোতা বন্ধু আপনার এসএমএস আ গীতক শুণা পূর্ব আসন্ত শুণবা বিজ্ঞাপন।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: বন্ধু আপন মানকৰ গীত, আপন মানকৰ এসএমএস আৰু কাৰ্যক্ৰম চিৰহৰিত। আসন্ত দেখিবা আজিৰ প্ৰথম এসএমএস টি কোঠু আছিছি। এসএমএস টি আছিছি প্ৰভাজিন লিখিছন্তি বলাঙ্গীৰৰ। শুনিবাকৈ চাহিছন্তি আলবম কাহা পাদ শব্দৰে এই গীতটি, গীতটিকু গাইছন্তি শক্তি মিশ্ৰ। শুণন্তু আপনক পছন্দর গীতা।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত জনাওছু আপনার আজির আইনা কার্যক্রমকু।
1: আজির সন্ধ্যায় মু আছি আপনার সাথী স্বাতি
0: আর মু আছি তেজস্বিনী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: মেরে প্যারে দেশবাসীও, আপকে পরিবার মে অনেক প্রকার কে বস্ত্র হোগে, অনেক প্রকার কে ফেব্রিক্স হোগে, অনেক কম্পনিও কে প্রোডাক্ট হোগে, ক্যা উসমে এক খাদি কা নাই হো সকতা ক্যা? মে সির্ফ ইতনা কহতা হুঁ কি কম সে কম এক চিজ, ভলে হ্যান্ডকারচিফ হো, ভলে ঘর মে নহানে কা তৌলিয়া হো, ভলে হো সকতা হ্যায় বেডশিট হো, তকিয়া কা কভার হো, পর্দা হো, কুছ তো ভি হো। আগর পরিবার মে হর প্রকার কে ফেব্রিক কা শৌক হ্যায়, হর প্রকার কে কপড়ো কা শৌক হ্যায়, তো এক ইয়ে ভি তো হোনা চাহিয়ে। আর ইয়ে মে ইসলিয়ে কহ রহা হুঁ কি আগর আপ খাদি কা বস্ত্র খরিদতে হ্যায় তো এক গরীব কে ঘর মে দিওয়ালি কা দিয়া জলতা হ্যায়।

0: আরে নিধিয়া আইচু, এটো কাল কোন আজি ঢুকিব? দাদাকু ভালুনা গুড় ধরেকি যাইছি, এ গাঁরে ভদ্র লোক নাহাতি।
1: কিয়ে পাটি করছ বা?
0: কিয়ে তু কিয়ে কিরে
1: নিধি? মু পরা,
0: মু মানে তো নিধিয়া হুয়া, মু তো দাদি নবঘন নবঘন।
1: জুয়ারে জুয়ারে দাদা,
0: জুহারে জুহারে, তো পাখেরে থাউরে পুয়ো, আউ কেহি মিলিলে নেই ঠকিবা পাই।
1: ইয়ে কোন হেলা, কিছি ন কই ঠকি দেলি।
0: আরে টোকা, তোর মোর পরা কথাবার্তা হইতলা সাঙ্গ হই কি আজি যিবা বলি সকালু?
1: ওহো, এ ভুলি যাইছি আউ।
0: ভুলি গলু? আ তু ভুলি গলু? মু যাই কি তম ঘরে পৌঁছিলা আলুকু তম ঘরে কইলে সিয়ে গলানি, আর মু সেইথরে জিদিরে তো সাইকেল খন্ডক ধরি কি বাহিরি গলি।
1: ও সাইকেলে পড়াইল? মূল কথা তাহলে কোন তুমি জানি না?
0: মূল কথা কোন? মূল কথা এটি রহিলা, তু পুরা মতো সাঙ্গে নেইকি যাইথান, মু সমুদি ঘরকু যাইছাজি।
1: হ্যাঁ হ্যাঁ, ইয়ে সেইটা ঠিক কথা যে, হেলে ইয়ে গাড়ি কিয়ে মু কে
0: মানে
1: গাড়ি কাই মোর?
0: কোন গাড়ি বিকি দেল?
1: নাই নাই, ইয়ে গাড়ি অছি যে, হেলে গাড়ি এবে বেশি ব্যবহার করিনি, মু সাইকেলে গলি, আর যেতবে মু সাইকেলে গলি ভাবিলি দাদি বি মো সাঙ্গে কেমি যাবে, সি বি যাঁতু সাইকেলে, আর কোন। হ্যাঁ
0: দেখো দেখো দেখো দেখো,
1: আমি এই সময় এই যে গাড়ি মোটর টিকে দূরে রহিয়া ভালো।
0: আরে বাপ, তু নিজে সাইকেল চলাই কি গলু?
1: হ্যাঁ, আর সাইকেল চলাইলে দেহ হাত ভালো রহিব।
0: এ আগুরু তো ফটফটিয়া ধরিকি গাঁরে এপট সেপট হউতলু, পুড়ি সাইকেল চড়িলু কিয়া?
1: নাই নাই দাদি, ইয়ে সে সময় অলগা থিলা।
0: আচ্ছা,
1: হেলে এ সময় অলগা,
0: মানে
1: আমাকে টিকে সঞ্চয় করিবাকু পড়িব।
0: সঞ্চয়? আমি তো করুছি।
1: সেইথিপাইবা তমে সাইকেলে যাইছিল, মু কোন জানিনি।
0: তু কো কথা কহিবাকু চাহুছু?
1: ইয়ে তমে যদি এই বয়সরে সাইকেলে যাই পারুছ, তাহলে মু কাই জিবিনি কহুনা।
0: ওহো, মনটা পুরা প্রেম হইগলা। উসলো না ঠিক কহিলু, যৌ বাপা আমো কোন গৌর কোন তো না
1: নিধিয়া? বা
0: নিধিয়া, হ্যাঁ, মো মনকু পাইলা, সমতে যদি সাইকেল চলেইবে দেহ সুস্থ রহিব, গাড়ি মোটরের যৌ আমি যেতিকি তেল সবু পড়ি পকাউছি, পরিবেশ প্রদূষণ হচ্ছে, তাতি বড়ুছি,
1: হ্যাঁ,
0: পুরি খরচ বি বড়ুছি।
1: ঠিক কইছ।
0: হ্যাঁ, ওহো, তু সেইদিন সাইকেল নিয়ে হাটুকু গলু?
1: হ্যাঁ, সবু কিছু কাম এবে টিকে সাইকেলরে হব, যৌ কামকু পাখরে অছি তাকু নিহাতি সাইকেল নেইকি যিব, সাইকেল চলেইলে দেহ সুস্থ রহিব, তা সহিত যেতে পারিবা আমার শক্তি সঞ্চয় করিবা।
0: শক্তি সঞ্চয়?
1: হুম,
0: মানে মন ইচ্ছা এই যে ফ্যানে আলুও জলুচু দরকার নাই?
1: না না না না,
0: মোর তো বাপা বিঞ্চড়া খন্ডে অছি, সেইদিন কাম হয়ে যাচ্ছি।
1: ইয়ে তমে তো আমাকে শিক্ষা দৌছ এসব।
0: শিক্ষা?

এই চিঠিতে আপন হলে নরেন্দ্র মহাকুড় বাসুদেবপুর ভদ্রক আপন অনুরোধ করেছেন কুমার সানু এবং আলকা অগ্নিক কণ্ঠে গীতটি শুণবা শুণত বন্ধু সাজনার এই সুন্দর গীত।

শ্রোতাবন্ধু, যদি এই জীবন বহিকু মূলরু ধরে পড়িবাকু আরম্ভ করিবা, তেবে এই অধ্যায়, এই জীবনর অধ্যায়, কিছু অধ্যায় মনকু ভাঙ্গি চুরমার করে তো কিছু হসাই পুনি কিছু আনি পরিবর্তন, যাহা মন রহে সবুদিন পাই পৃষ্ঠালে উঠাইলে আখি জকেই আসে, কহিবাকু বেড়েবেড়ে লাজ লাগে, ইচ্ছা হুয়ে বারম্বার কহিবাকু ই নুহে কাহানি।

0: উপযুক্ত পরামর্শ দেইছ মাতা। অবিলম্বে মু সম্বাদ প্রেরণ করুছি পুত্র মহিরাবণ নিকটকু, আসন্তা কালীর যুদ্ধরে সে হেব সেনাপতি।
1: একমাত্র পুত্র মহিরাবণ জীবিত থাও স্বামী, তাকে তুমি সম্বাদ দিও নাহি।
0: মন্দদারি, রাণী হংসপুরকু গমন করিবা পাই মু তোমাকে নির্দেশ দেলি, কিন্তু তুমি মোর নির্দেশ অমান্য করি গোপনরে শ্রবণ করছ মাতা নিকষাঙ্ক পরামর্শ।
1: মোর পরামর্শ কেবল বংশ রক্ষা করিয়া পাই স্বামী, তুমি মোর অপরাধ পাই মতে বন্দিনী কর, কিন্তু ক্ষান্ত হো, ক্ষান্ত হো এই অন্য যুদ্ধ।
0: রাবণ ভীরুকা পুরুষ নুয়ে মন্দদরি, সে যুদ্ধ করিব তার শেষ রক্তবিন্দু থিবা পর্যন্ত।
2: ভন্ডবন চারি।

0: একি দুঃস্বপ্ন হৃদয়ের অসহ্য যন্ত্রণা আপে আপে নয়নরু বিগলিত হেউছি লোতক কি দুর্যোগ কি দুর্যোগ ঘটিলা স্বর্ণপুরী লঙ্কা আগড়ে
1: এ কণ হল স্বামী অর্ধরাত্রিরে এপরি বিলাপ করছ কাহিঁকি প্রদীপ আলোকরে দিশুছি নয়নর লোতক
0: এক দুঃস্বপ্ন দেখি মোর শরীর কম্পিত হেউছি প্রিয় লবণ নন্দিনী
1: দুঃস্বপ্ন কি দুঃস্বপ্ন এ মহিতল রাজ্যে কন কিছু দুর্যোগ ঘটিবার স্বপ্ন দেখিল
0: না প্রিয়ে মু স্বপ্ন দেখিলি ব্রহ্মাগ্নিরে জলি পড়ি ছারখার হয়ে যাচ্ছে সমগ্র লঙ্কা কটক
1: লঙ্কা কটক
0: হ প্রিয়ে নরবানর মানঙ্ক আক্রমণে ছারখার হয়েছে লঙ্কা নগ্র বীর কুম্ভকর্ণ ভ্রাতা ইন্দ্রজিত ইত্যাদি বীর মানে মৃত তাঙ্ক শবগুড়ি শ্মশানরে ঘেরি কন্দনরত নারী মানে যমদূত মানে চর্ম ফাঁসরে বান্ধি টাড়ি নেউছন্তি সমস্তঙ্কু এপরি বিপদ কালরে পিতা লঙ্কপতি রাবণ চিৎকার করুছন্তি বিকলরে মহি রক্ষা কর মহি রক্ষা কর
1: এ কেবল দুঃস্বপ্নপতি ত্রিপুর বিজয় লঙ্কপতিঙ্কু পরাভূত করিবার শক্তি কাহার অছি এ শশাগরা ধরারে
0: না তথাপি হৃদয় অস্থির হেউছি সে স্বপ্নর করুণ দুঃসমনরে পড়িগলে প্রাণ বিকল হয়ে উঠুছি
1: তুমি বীর সামান্য দুঃস্বপ্ন দেখি এপরি অস্থির হেউছ কাহিঁকি
0: সে দুঃশ কথা বর্ণনা কলে তুমি মধ্য সহ্য করে পারিবনি লবণ নন্দিনী
1: স্বামী
0: হ প্রিয়ে মু দেখিলি

0: তেবে তেবে পট্টবস্ত্র ধরি গড়রে প্রবেশ করিথিবা বিভীষণ কে?
1: নিশ্চয় নিশ্চয় মোর ছদ্মবেশ গ্রহণ করি দুষ্ট মহি রাবণগড় মধ্যে প্রবেশ করিছি বীর হনুমান।
0: ভক্ত বিভীষণ?
1: হ্যাঁ বীর হনুমান, আউ কাল বিলম্বন করি গড় মধ্যকু চাল, প্রথমে দেখিবা প্রভু রাম লক্ষ্মণ গড় মধ্যে অছন্তি কি নাহান্তি।
0: চাল বিভীষণ,

0: ন রাধম রাম লক্ষ্মণ তুমি ছারখার করিছ মোর পিতৃ রাজ্য স্বর্ণ লঙ্কা পাষাণ্ড জানি না লঙ্কপতি রাবণর বীর পুত্র মহি রাবণ ধ্বংস করি পারে স্বর্গ মর্ত পাতাল ত্রিপুর গোটিয়ে বাণরে ছেদন করি পারে কোটিয়ে রামর মস্তক এবে কৃতকর্মর ফল ভোগ কর পাপিষ্ঠ তুম্ভঙ্কু এ পরিবন্দী অবস্থায় দেবীঙ্ক নিকটরে বলি দেলে আশ্বস্ত হব মোর প্রাণ।
1: গজা টোকা দিটা কি দোষ কলে মহারাজ, তাঙ্ক বদলরে ছেড়ি কি কুকুড়া কিছি মিলি নাই।
0: পুরঞ্জন পণ্ডা
1: মণিমা,
0: তুমি দেবী মন্দিরর পূজক।
1: কেবল মু নুয়ে মণিমা, মো বাপা গন্ধিয়া পণ্ডা, তাঙ্ক বাপা খেসালি পণ্ডা, তাঙ্ক বাপা পেঠা পণ্ডা, তাঙ্ক বাপা খুঁটা পণ্ডা, সমস্ত থিলে এই মা ভগবতীঙ্কর পূজক।
0: কালি তম মন্দিরে ছাগল বা মহিষ নুহে, দিয়া যাব নর বলি।
1: মণিমা, ছেলি কুকুড়া বলি পড়লা ভোগ কই ঘরকু নৌথিলি, ঘরণী উন্মাদিনী জিরা অদা রসুণ পিঁয়াজ লঙ্কা পকাই সযত্নের রন্ধন করিয়া পরে হেউথিলা প্রসাদ সেবন, কিন্তু নরবলি পড়িলে
0: তাকু মধ্য ভোগ বলি রন্ধন করি ভোজন করিবে সমস্তে।
1: মণিমা,
0: নচে তোমার মধ্যে মুন্ড কাট হব সেই দেবী মন্দিরে।
1: পক মাছি পরি সালদিন বালুর ওজা চুয়া গুড়া মরিযিব মণিমা।
0: এবে যাও, নরবলির সমস্ত আয়োজন কর।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বোঝে আরিসা দিবজা কাকেরা, তিনি ঢেকে সারপুড়ি, চারি ঢেকে দহি, পাঁচ ঢেকে ঘিও, আধ ঢেকে মহু, পাঁচ ভার ক্ষীর, মহানে গুড়া, দি ভার নড়িয়া, খন্ডে সিন্দুর, আউ অধবস্থে ঝুণা।
0: কোন কহিল অধবস্থে ঝুণা?
1: হ্যাঁ আজ্ঞা, এ টোকা দিটাঙ্কর মুন্ড কাটি দেওয়া পরে যজ্ঞ কুণ্ডরে পকাইলে ভারি পুরকুটিয়া গন্ধেইব।
0: পুরঞ্জন
1: মণিমা,
0: এসব পদার্থ বরাদ করিবা অপেক্ষা নিজে যোগাড় কর।
1: আজ্ঞা, ঘটা ঘর চাবিটা মতো দেই দিও।
0: না, মোর আদেশ মন্ত্রী জনাই দিও, সে আবশ্যক অর্থ যোগাই দেবে।
1: বোটা ভাগ তো মন্ত্রী নেবে আজ্ঞা, এ গরিব ব্রাহ্মণটা।
0: পুরঞ্জন
1: আজ্ঞা, যাচ্ছি যাচ্ছি মণিমা।
0: কিন্তু মনে রখ, গোপন রখিব এ সমস্ত বিষয়।
1: কো বিষয় মণিমা?
0: নরবলি বিষয়।
1: আজ্ঞা, ইয়ে টোকা দিটা তো কে মু জানিনি, আউ কইবি কোন
0: জানি না।
1: আখি ছুঁচি মণিমা, মু কিছি জানিনি।

0: ভ্রমি ভ্রমি কোণে অনুকোণে ন পাইলি সন্দেশ মু কেউঠারে প্রতাপী রাক্ষস সে রাবণর সুত গোপনে রখিছি প্রভু রাম লক্ষ্মণঙ্কু নক্রি নক্রি জনপদে গড়র দ্বাররে দিবারাত্রি জাগ্রত প্রহরী। তেবে তেবে কি করিবি কি করিবি, এবে নিষ্ফল হেব কি মোর আগমন, মহিতল পুরী মায়াবী রাক্ষস সতে নৃত্য করিব হত্যা প্রভু রাম লক্ষ্মণকু। ঠিক মতে ঠিক মতে ঠিক মোর সেবক জীবন, না না হেবি নাহি দুর্বল, হে ইন্দ্র চন্দ্র বরুণ কুবের গ্রহ তারা নক্ষত্র মন্ডল, হে ব্রহ্ম শঙ্কর সূর্য, হে দুর্গতি নাশিনী দুর্গা করারি কালিকা, অন্যায়ের হেব কি জয় এ বিশ্ব মন্ডলে।
1: ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, হে কিয়ে রে তুটা এটি একুটিয়া ঠিয়া হয়ে কোন করছু?
0: কিয়ে তুমি সেবক? বিষ্ণু নাম কর উচ্চারণ মহিরাবণর পুরে।
1: ওহো ভুল হয়ে গেলা ভুল হয়ে গেলা, তো আগে পাত্র বাহারি পড়লা, ওম মহিরাবণং ওম মহিরাবণং ওম মহিরাবণং।
0: তুমি তাহলে
1: ওম মহিরাবণং?
0: কিয়ে তুমি সেবক?
1: মু আরে মহিতল দেশ রাজ্যের মতো ন জানে কে, তুমি মতো চিনি পারিলা নাই?
0: না
1: তুম ঘর মহিতল দেশ রাজ্যের নুহে কি?
0: হ্যাঁ মহিতল পুরে তো।
1: তবে কে তুমি? তুমি বাপা না কর, তোমার গোসাপা না কর, তোমার অনগোসাপা না কর, তোমার পণগোসাপা নাম না কর, তোমার ঘর কেউ গাঁত কইলো কইলো?
0: মো না মারুতি।
1: হে মারুতি, আরে বাপা না কর কো?
0: পবন সুত মু।
1: এ পবন সুত মাতি সুত পানি সুত এসব কথা আমি কিছু বুঝি পারিনি, তুই কোন কৌছু ফিটাইকি কইলু?
0: মু অঞ্জনানন্দন।
1: হে অঞ্জনানন্দন, আরে এপরি না তো আম মহিতল রাজ্যের নাই, তু কে কে কল ঠিক কি কো?
0: মু তুম পরি জনে বিষ্ণু সেবক পণ্ডায়।
1: বিষ্ণু সেবক, কথা সরি গলা রে পুয়া কথা সরি গলা, মুন্ডটা কেতবেলে গন্ধবি যে খসি পড়িব কিছি জানি হবনি।
0: গোটাই সম্বাদ দেই পারিব বাবা?
1: হ্যাঁ হ্যাঁ ক ক, আম্ভকু কেউ সম্বাদ জনা?
0: মণিমা মহিরাবণ যে দুই জনকু লঙ্কাগড়ু বন্দি করে আনিছন্তি তাঙ্কু রকিছন্তি কোঠি?
1: আরে আরে ইয়ে লোকটা কেমন জানলা সে গোপন কথা? মো পণ্ডা পুণিয়া সরিগলা রে বাবা।
0: কুহ পণ্ডায়।
1: পণ্ডায় না গেন্ডায়, আমাকে কিছু জানা নাই।
0: অনুরোধ করুছি কুহ।
1: কইলি পা আমাকে কিছু জানা নাই, ভাল গতি অছি দেবে বাত ছাড়, নহলে রাজাঙ্ক কটুয়ালুকু ডাকিবি।
0: পণ্ডায় পণ্ডায় দৌড়ি পড়াউছ কাহিকি? না কিছি ফল নাহি, কোনসি স্থানরু প্রকৃত সম্বাদ লাভ করিবা উপায় নাহি। তেবে এই সম্মুখ জড়ঘাট নিকটকু যায়, বৃক্ষ অন্তরালরে গোপনেরে রহি অপেক্ষা করে, যদি কিছি সম্বাদ মিলি পারে।
2: আগ সঙ্গাত, আজি তোমার আসু আসু এত ডেরি কাহিকি? কেতবেলে মু আসি এ পোখরী ঘাটরে কলসি রখি এটি বসিছি।
3: আজি তুমি সহল চালি আসছ সঙ্গাত, হেই এ যাই তো তালগছ উপরে সুরুজ, কেউ দিন হলি যে গেরস্তকু পখাল মুঠি দেই আসছি।
2: কহনা কহনা সঙ্গাত, আজি কোন মতে মরিবাকু সময় আছে, খটুচি যে খটুচি, পুনি পানি নেই গলে রাতিরে মধ্যে জিনিস তৈরি হব।
3: কোন এমতি জিনিস তৈরি করছ কি সঙ্গাত উন্মাদিনী?
2: চুপ চুপ বড় পাটির কহনা, রাজা ঘর জিনিস।
3: রাজা ঘর জিনিস কি জিনিস?
2: কালি দেবী মন্দিরে বলি দিয়া যাব সেই জিনিস।
3: কেউ দিন এবে দেবী মন্দিরে বলি না পড়ছি যে আজ নূয়া কথা, সবুদিন তো পুরঞ্জন ভাই না মাংস খাই হাকুটি মারছেন।
2: নাইলো নাই, কালি সে বলি নুহে।
3: আউ কেউ বলি?
2: নর বলি।
3: এ নর বলি?

0: আরে আরে মূর্খ মাঙ্কড, আজি এক কলু তুই ত্রিপুর বিজয় মোর পতি দেবতাঙ্কু মরি দেলু দেবী মন্দিরে কপট বেশরে মিছ পরামর্শ দেই। ভাবিছু কি অবলা মূল বড় নন্দিনী, পতি হত্যা পতি হত্যা প্রতিশোধ নেবি মুই হত্যা করি তোতে আউ তোর প্রভু রাম লক্ষ্মণঙ্কু।
1: মেছে কেম্পা গরদু রাক্ষসী, পতিশহ তোতে মধ্য দেবী বলি আজ এই দেবী মন্দিরে।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: প্রচার করুছু কেতুটি আধুনিক গীত প্রথমে শিল্পী তৃপ্তি দাস শিল্পীঙ্ক কণ্ঠরে সুদর্শন সাহুঙ্କ ରଚନା।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম রু। আপনার শুনিবাকু ইচ্ছা প্রকাশ করেছেন্তি কামচুর কথাচিত্রর গীত তুঝে সঙ্গ প্রীত লগায় সজনা গীতটি, যে গীতটিকে গাইছেন্তি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। তেবে নারায়ণ বাবু, আপনার অনুরোধর গীতটি আপনার পাখে পৌঁছাই দেছি।

শ্রোতা বন্ধু, কিছু অনির্দিষ্ট কারণবশত আমি আপনার অনুরোধ গীতটি বর্তমান প্রচার করে পারুনু। তেবে পরবর্তী গীত গাইছেন অনুরাধা পড়ুয়াল, কথা চিত্র পূজা ফুল। অনুরোধকারী শ্রোতা হলে উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর, সেক্টর 11, সিডিএ, কটকরু।

কথাচিত্র দিল হে তুমারা, কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক এবং কুমার সানু, অনুরোধকারী শ্রোতা হেলে ডিহসাহী কাদুয়পড়া জগৎসিংহপুর প্রমোদ কুমার সাহু।

কথাচিত্র অর্পণ কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর অনুরোধকারী শ্রোতা হলে ভবানী দেবী বাণীপ্রসাদ ঝিও সৃষ্টি এবং পুয় আর্যন ব্লক ছক নিশ্চিন্ত কইলি কটকরু।

সুন্দর গীতটি অনুরোধে আসিছি কথাচিত্র ডিডিএলজে বা দিলওয়ালি দুলহনিয়া লে যায়েঙ্গে কথাচিত্রর সঙ্গীত নির্দেশক যতীন লাল নির্দেশিত কথাচিত্র ডিডিএলজি কথাচিত্র সব গীত খুব স্মৃতি মধুর হয়ে তেবে 1995 রোমান্টিক মিউজিকাল হিট কথাচিত্রর যেতিকি এই কথাচিত্রটি যেতিকি সুপর ডুপর হিট হয়েছিল গীতগুড়িক মধ্যে সেমিতি মনছুয়া হয়েছিল সেই কথাচিত্রর গীতটি হোগে আহে তুজকো তো প্যার সজনা লাগ করলে তু ইনকার সজনা গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর আর সুন্দর গীতটি অনুরোধ করে এসএমএস করেছেন জগৎপুর রূপালী।

কথাচিত্র হম কিসি সে কম নেহি কণ্ঠশিল্পী মহম্মদ রফি এবং সাথী অনুরোধকারী শ্রোতাহলি পদ্মিনী রায় রাজেন্দ্র রায় সৌম্য রঞ্জন রায় ভূয়াস গুয়ামাল ভদ্রক্রু।